হে মাধব মায়া দে মালিক, মায়া দে সাই, মায়া দে পতি, হাম এসে তু এস। সাধসঙ্গ তো ধ্যান দেন। হুন ইথে পরমাত্মা কিহো জে আসি কিহো দে সদ।